লংজুঙেদি বিশ বর্ষা নোর বয়ে পন্দ্রা জানা রিমে মজি লাইম গর্ভপতন ফোজন আসরবে স্বাস্থ্য চৌকির প্রসূতি সেবা সুধার লবাই লাগি সামান মে সহায়ক লাইমু দেবেশী সর সাতর মুবা মহিলা সঞ্চালন আপদ তাবা তাই আমা সমূহ আজি বুটিকোশির বয়ে বিড়িন মহিনা লাগি সহায়ক লবা তাইমু জনচেতন আমা সমূহ আজি পন্দ্র হাজার রুপিয়া পিএম নানার 8 বজে খবর তমু কে মরসংদি ফেটে তখবে লাগে ছিঁজি প্রাবিতিক থু দিবেস্তে ধন্যবাদ পিমারি ফেটে কাটকে আঙা খুশি মায় তমু সুবিধা কিমু রেডিও মরসংদি 95 মেগা হজ দেরা ইন্টারনেট অনলাইন রেডিও মরসংদি .org নিয়ে দিন দেলাত ও ছাজলো।